শ্রোতা লাগি ফের কেতেটা গীত ধরিকি আইলিন আপনার সঙ্গে কথা হবার লাগে। গহদিলার বেলাকে ঝরকাটা খুলি দেলে সিনা বাহার পবন টিকে ঘরকে ঢুকবা, হেথির লাগে ঝরকা টিকে হিটাই দেমা, বাকি টিকে দরজা নাই হলে ঝাউ পবন আইবা। কথা হোথি মান আসুন, আজ হরিহরণ গাইথিবার কেতেটা হিন্দি সিনেমার গীত ধরিকি আইছে। আগ সেথু প্যার কি ধুন্র ই।

শ্রোতা বন্ধু, দেখুন দেখুন দিন পলে যাওছে। এদে রজ সংক্রান্তি সরি করে শীতল ষষ্ঠী গলা সরিগলান, বসুমতী স্নান সরলা, শিব পার্বতীর বিহাঘর গলা সরিগলা, খরাদিনর শেষ হলা বলে ভাবমা শীতল ষষ্ঠীর সাঙে। এতকে ধীরে ধীরে ধরা শীতল হেবা, খরা উতরু বর্ষাকে টাকবার কথা। মৌসম বিজ্ঞানী মানকর হিসাবে মৌসুমী ওড়িশাকে ছুইলান, হেলে এহেদে তক বর্ষা নুক করি নুই হুয়ে তাইল। ভল বর্ষা হেবার কামনা করি করি হম দিল দে চুকে সনমর ই গীতটাকে শুনমা। গীতকে লেখিছন মেহবুব, আউ সঙ্গীত নির্দেশনা দেইছন ইসমাইল দরবার।

শ্রোতা বন্ধু, যেতবে ঔষধ সেবন করছেন তার এক্সপায়ারি ডেট সবুলে দেখত। এক্সপায়ার মেডিসিন আপনার স্বাস্থ্য প্রত্যেক বিপদ হুয়েত, আউকি নূতন রোগ সৃষ্টি করে পে। ডাক্তর পরামর্শ অনুসারে সময় সারণী এবং ভাপ ভাগ মাপর নিয়মক পাাল করতু। ঔষধের যে পরিমাণর দ্রব্য দিয়া যাই থাকে সেই হিসাবে ডাক্তার সকালে সন্ধ্যায় খাইবা পরে খাইবা পূর্বর ইত্যাদি সময় সারণী দিয়ে থাকে। তা সহিত আপনার ওজন অবস্থিতি এবং রোগর গাম্ভীর্যকু দেখে কেতে থর কেতে পরিমাণের সেবন করা সে কথা মধ্যে সে বতাই দিয়ে থাকে। সে সবুক পাাল নকলে হুয়েত রোগ ঠিক সময় ভাল হয়ে নপরে। এথর যশু দাস এবং হৈমন্তী শুক্লা দ্বৈত কণ্ঠে গাই গীতটি শুণতু।

শ্রোতা ভণী, জীবন বঞ্চবার সেই কলা বজায় রক্ষা কথা নিরোগ শরীর দরকার যোগর। এই যোগক সর্বাদৃত করা একইশ জুন কু পালন করা হচ্ছে আন্তর্জাতীয় যোগ দিবস ভাবরে। আজ হচ্ছে জুন মাসর একইশ তারিখ 2014 মশিয়ারু আরম্ভ করে এই যোগ দিবস আজ দ্বাদশতম আন্তর্জাতীয় যোগ দিবস। ভারত হি হচ্ছে যোগর এন্তুড়ি শাল, কাহি কেতে কালর মুনি ঋষি মানে এই যোগ মাধ্যমে হি করুলে নিজকু নিরোগী।

0: ভিতরে হবা না লেখা। রায়জে চার বর্ষিয়া ইন্টিগ্রেটেড টিচর এজুকেশন প্রোগ্রাম ITEP তথা বিইডি থি না লেখা লাগি আবেদন প্রক্রিয়া হয়েছে মূল স্যামস ওয়েবসাইট থি প্রার্থী মানে জুলাই 5 তারিখ ভিতরে করি পারবে আবেদন। হরিয়ানার গুরুগ্রামে 25 আর 26 তারিখ আয়োজিত হওয়া 11 নম্বর ব্রিক্স এনার্জি মিনিষ্টর সম্মিলনী 2026 অধ্যক্ষতা করবা ভারত। রাজ্যে গ্রীষ্ম প্রবাহকে নজরথি রক্ষিকি সুবর্ণপুর আর নুয়াপড়ার আবাকাল খুলুবার স্কুল লাগি ঘোষণা হয়েছে সকাল পড়া। সুইজরল্যাণ্ডর সুইস পর্বতীয় রিসর্ট বর্গনস্টন ঠানে আমেরিকার ইরান ভিতরে মূল হওয়া শান্তি আলোচনা। নিউজিল্যাণ্ডকে 2-0 গোলথি হরাইকি FIH হকি মহিলা নেশনস কপ জিতলা ভারতীয় মহিলা হকি দল, 2 নম্বর থর হেলা চম্পিয়ন। আবে 24 ঘণ্টা ভিতরে জবর বর্ষা হবা বলে রায়গড়া কোরাপুট জেলাকে জারি হয়েছে অরেঞ্জ ওয়ার্নিং। পশ্চিম ওড়িশার ভিল প্রায় সবুঠানে কাল বৈশাখীর ধোকা গড্ডি বিজলি ঘড়ঘড়ি সতর্ক সূচনা জারি করেছে আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র। এছিনি মুখিয়া খবর শেষ হলা, খবর ফের ঘায় শুনি পড়বে সন্ধ্যা 6:05। থি
1: শ্রোতাবন্ধু শুণুলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর আরম্ভ করছু শিল্পাঞ্চল কার্যক্রম।

0: योगश्चित्त वृत्ति निरोध मीन्स द सेसेशन ऑफ फ्लक्चुएशंस ऑफ द माइंड. योगा हैव वेरी इंपॉर्टेंट रोल इन इम्प्रूविंग मेंटल पीस एंड इमोशनल वेलबींग. टूडे यंग पीपल आर फेसिंग अकेडमिक प्रेशर, कैरियर अनसर्टेनिटीज, सोशल मीडिया इन्फ्लुएंसेस एंड कॉन्स्टेंट डिजिटल एंगेजमेंट. These factors can lead to stress, anxiety and mental fatigue. Yoga helps by calming the mind, improving self-awareness and enhancing emotional resilience. Practice such as pranayama, meditation and especially relaxation techniques like yoga nidra help regulate stress responses and bring greater clarity and balance. Yoga teaches us not only how to manage external changes but also how to cultivate inner stability and peace. That is why it is increasingly being recognized worldwide as an effective tool for mental well-being.
1: Mr. Rahul, thank you very much for sparing your valuable time and giving us such insightful thoughts. Thank you, sir.
0: Thank you so much. Thank you.
2: You were listening to a discussion on International Yoga Day, celebration of Bharat's ancient knowledge for global well-being. The participants were Rahul Singh Chauhan, yoga expert, Morarji Desai National Institute of Yoga, and Sarabjit Kaur, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 9289094044.
3: Spotlight.
4: শ্রোতা বাবু শুনুলে স্পটলাইট কার্যক্রম রিলিখল আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী সম্বলপুর পরবর্তী কার্যক্রম শুনতু রিলি করছ আকাশবাণী কটক কেন্দ্র
5: কাই কোন ওয়াসরে না আনতি কি
6: থিলে তত কাই পতন দিবা
5: এত রাতে কোড আউ জিবে
6: এ টুটা নিলাম নোটিস তা আইলা দিন টু বুঝিলু তাঙ্ক মুন্ড আউ কাম করুনি খিয়া নাই পিয়া নাই মনিষে এই ঝমেলা ভিতরে কোন করিব কি জানি
5: বুঝলু নরি ভাই তু আসকু আউ টিকে ভালো করে দেখি দে মু টর্চটা নেই বাহার পটে দেখি আসছি
6: আরে ফাটক বাটে বাহার কু পলি যাই না তো
5: মু পুরা এটি জগিছি ফাটক বাটে পদা কু যাইতলে মু দেখি না থাকি তু যাই ভিতর পটে দেখিয়া
6: আরে সব বড় তো দেখি সারি যা আউ কিছু বাকি নেই এখানে মো মুন্ড তো খারাপ হয়ে গেলাম বুঝলু
5: এ নরি ভাই এ দেখিলু দেখিলু
6: হ্যাঁ কোডি
5: এ দেখিলু সে পশ্চিম পাখ বখরা আজি কোন খোলা আছে কি
6: হ্যাঁ আরে সেইটা অপন্ত্রা বখরাটা সেইটা কি কাই খুলিব
5: খুলিব নাই তো সে ঘর ভিতরে আলো কেমি জ্বলুছু কইলু
6: কোন পশ্চিম পাখর সে বখরা ভিতরে আলো জ্বলুছি
5: হুম কোন নরি ভাই দুসু নাকি এই পা বন ঝরকা ফাঙ্কেরে মিঞ্জি মিঞ্জি আলো দিশুছি
6: আরে আখি কি আউ দুসু নাই কিছি খালি শান্ত কো লাগি সেনা পড়ি রহিবা কথা বুঝলু নেত্রা মু যাউছি দেখে পশ্চিম পাখ বখরা আলো কোউ কাছিলা কোন হইছি টিকে দেখে
5: ও চল চল

0: বাবা, বাবা, বাবা,
1: কোন হলা?
0: ভাই নিশ্চয় টঙ্কা পঠাইবে বাবা। নিজ প্রপর্টি পাই কাহার লোভ নাই কহিল, এ তোটা কোন তাঙ্কর নহে, সে পুরা টঙ্কা পঠাইবে বলি তমকু ফোন রে কহিতিলে।
1: তু ঠিক কহিছু, ফঙ্কা কান্থিরে ঢিরা লাগিছি কি।

0: কেড়ি চড়নময়ী কুণ্ডল মণ্ডিত খণ্ড যুগস্মিত শাড়ি, কেড়ি চড়নময়ী কুণ্ডল মণ্ডিত খণ্ড যুগস্মিত শাড়ি, খণ্ড যুগস্মিত শাড়ি, খণ্ড যুগস্মিত শাড়ি।
1: সাঁতে সাঁতে ইয়ে কোন সকালু সকালু ঠাকুর পূজা সারি সাঁতে কোন পুঁ শৈগলে দেহর পূজা মঠা চাদর বি কাড়ি না প্রভু জগন্নাথ, আজ পুঁ তোটা টা নিলাম হয়ে যাব এই জগন্নাথে।
2: নরহরি নরহরি কুয়াড়ে যাও মা?
1: সিনেমা দেখাইয়া যাচ্ছি। সিনেমা
2: সিনেমা পুঁ তুমি ঘটনা কন?
1: সিনেমা নহলে নই পঠাতে শৈবি কিছু নহলে
2: তম মুন্ড খারাপ হয়ে গেল না কন? মা
1: এঠেই কাহারি মুন্ড ঠিক রহবনি।
2: কাই কন হেলা?
1: ওয়াসরে যা হেলে তম মা কোন যায় আসে সবু ভালো মুন্ড কু তো সাঁতে আর নরহরি সান বাবু হেলে থাঁতে কোন গোটা করতে সে তো আইলে নি কিছু কই হো নাই কি সহি হো নাই মু যাউছি।
2: তমে গলে যাও থা, আজি তোটা নিলাম হব বাবাঙ্কু মু সামলি পারিবিনি।
1: সাঁত কু কাহারি সামলিবা দরকার নাই, তাঙ্ক করিবা কাম সে করি সারছন্তি।
2: বাবা বাবা কোন করছন্তি?
1: এই দেখ নিদ ঔষধ খোল গোটা নিহ কি দিটা নহ একা বেলে পুঞ্জা দি পুঞ্জা। আরে এই হে তো মারে শাশুড়ানি আউ এ বাপা। হ্যাঁ তুই টিকে গলু বেঁক আড়ে টিকে চালি গলু।
3: এতে সকালু ব্যাঙ্ক তো খোলি নথব, তা ছড়া মু ব্যাঙ্ক কু কাইকি যিবি? কোন হেছি
1: ভল পরে তু আজ পরা ব্যাঙ্ক বালা টোটা নিলাম করে নেবে।
3: মু কোন করিবি?
1: আরে তু চাইলে নিলামটা কো আউ কিছু দিন ঘুঁচে দিয়ে পারিব নি? যা বাপা চেষ্টা কর। কোন চেষ্টা? সান বাবু বিদেশ রু আসিগলে সবু ঠিক হয়ে যাব যেতে হলে সে তো
3: ব্যাঙ্ক কু যাই মু বা কোন করি পারিবি কইল? নিলাম তারিখ তো ঠিক হয়ে সারিছে, সেমান কোন কাহা কথা শুনিবে?
2: হ্যাঁ এ পরিস্থিতিতে কে কিছু করি পারিবে নি নরহরি।
1: মো ধনটা পরা যা টিকে চেষ্টা কর। আরে সাঁত তো নাকি কোন নকরছেন্তি কহিলু? সাঁত নথিলে মু কোন তোতে পাঠ পড়াই এড়ুটিয়ে করি পারিথান্তি? সে তো পাই এতে কাম করছেন্তি তু এইতক করদে তাঙ্ক পাই।
3: তমে বুঝি পারু না বাপা, বর্তমান আর কিছু হয়ে পারিব নি।
1: কোন কহিলু?
3: আগরু কহিছিলে হয়তো কিছু গোটে বন্দোবস্ত করে দেই থান্তি, এ শেষ মুহূর্তরে
2: নিলামটা কো কিছু দিন পাই ঘুঁচেই দিলে অধিক লাভ কোন হয়ে যাব যে? তোটা তো রহি যাব নি, টঙ্কা চিন্তারে বাপাঙ্কর টেনশন বড়ি আছে আর কিছু হয়ে পারিব নি।
1: নাই এই দুই চার দিন ভিতরে সম্ভব নিশ্চয় আসি যাবে, সে আসি গেলে এই শান্তগ্র বাবা মো ধন্দা পড়া যা মো সানু বা মানে শান্তক পাই এটাও করে দে।
3: ও হো কহিলি পড়া বর্তমান আর কিছু কই হবনি, সব তা আগর সরি যাইছি
1: হেলে তত্তে পুয়ো পরি পারি।